সুজনের একশন তুমি ঘরে আহাজ বাইরে আহায় তিনি ওয়ে ইউ আর সুজন নো টিউনিং করা অফিস নন্তর একশন তুমি ঘরে যাত আহাত অন দ্য ওয়ে টিউনিং করা ট্রাফিক চে হি স্ট্রেস দূর করাম চে সোবত ইয়া সুন্দর গানে সোবত কুনাল গাঞ্জাওয়ালা এন্ড সোনালী সোনাওনে এন্ড সো মধুর আওয়াজ খুলে আম ইশক ঝালগ ইয়াচা আস্বাদ ঘ্যা।